0: ึ้นกระตังดังลงถ้าการขึ้นกระตังหนึ่งสุขเกิดสุริยุทธิยารู้อยากขึ้นกระตังอยากปักกามาขึ้นกระตังอยากปักเนื้อข้าวที่ชาติยิ่งดูงใจมันเล่ากามาคุณนะสุขข้าวที่สิ่งก็อยู่กับกินขึ้นกระตังสบิกลวักติดลงอ่ะโอข้าวถึงมั่งอ่ะขึ้นกระตังดังลงถ้าขึ้นกระตังพงศ์ถ้าคุยว่ารู้ว่ามาดีกับคันนักทุ่มคันนักสิคันนักสิมาเลยกันเถ้าเสียรู้ตะกันอุปการศึกตะมุตะกุศลการรักษาเนี่ยอะไรสิ่งที่ติดกุตะกันทุกตัวรู้ตะกัวกางอยู่ที่ลึกทุ่มมากุ้งอักกักเสียรู้กันปีอยู่อักไปว่าตัวรู้อักไปว่าเจ้าสังมาถึงอักกักเสียรู้กันปังกุติกันรักษาถึงแต่พอข่าวยี่เกี่ยวกับงานกันมีใจสิมาเอ็มมาเอาจมกุกี้อยู่ที่นี่อยู่ที่กุตุเนี่ยนั่งมีอุติยักษ์สุนีอุตุคุกิอุนิปิสุสิกิอาเรยักษ์สุนีโอคักษ์สุนีทุมิกายาตุเรยันเนียปัดโอคักษ์สุนีอุตุดักษิจุนิสเทศมันอิมันนักมายักษ์ตาวเนจเรียกชินอิชุมาขยาอุนิจิลุงะอาศิเวลอุตุดักษิจุนิทายมันกิกุติโกอุนิรางันมันก็ยากอะงั้นทุ่มเงินอัดก็ลักตักตัดทุ่มเงินตาอีลวานุรุดตักตักตัวรู้สิมาตักตุงอ่ะไอ้มันนะทุ่มเงินใช้อีลุงเงินทุ่มตักเจ้าลุงอ่ะคุยยาวนะช่วยกันมาทุ่มกายอัดก็ยังเนี่ยปฏิวัติข่าวมันช่วยยาทุ่มเงินอัดก็สุขสิมาเก็บถ้าไอ้มันคิดกูเลยก็ที่กูอัดตัวก็เสียงอ่ะงั้นอัดเจ้าเนี่ยปัจจุบันถ้าไอ้มันนะสิลักกุตาเลยปัจจุบันมันก็ยาดกางาทุสิกัดกาลวัลวักอุจิริตักปะกันนะชายกามิพวารุงพวารุสิมายุนเนศุนิพวารุงนิยุติกุมยาดุนเนศุนิกิอุกได้ยุคสิมัจจาสักปกอินสักิมันสักิกิลาอุตมะอินุสิกิยาลาอุมิงมาใจนะอุกาสิกิลาอุสิมายังไงนะอุดได้อุมนักสิจาลาอุกัดดุนักสุนิกุตันนะอิมากุจูระอุตุนัจจะสักลวงนักปุ๊ถ้าให้มันอุตุสิมาอยู่นะใช่งานสุนิพวารุงนิจุติกุมีอารักสุนิถ้าให้มันอุตุยุสมัสสะกามิถ้าบริกัดตัวกามิถ้ามาองค์มาอยู่กับสิทธิ์ลุนุกุชุกไกจุกรูรักสุนุถ้ามาองค์มาอยู่ปัตเลียงวิยาตุลกันนุอาศิวิลกับวิสุนุถ้ามาอันกับวิสิมาฤทธิ์ลุนุดาวกัวรูกลิวยาชิงมัวบิดมาเป็นเจ้าทั้งหมดเองชูนาวไปกว่าสิบองศุกร์ตาลงชูนาวไปกว่าทับวันที่พามังกรดูตักเกี่ยวยากสุดแล้วเดี๋ยนั้นพี่ยาลูกยิ่งมาอีกทับว่าอันนี้เขาเนี่ยเรื่องนึงทารุงนิ่งดังมักซุ่มทารุงนิ่งดังมักตัวเราของอันนี้เขาเรื่องอันมาจากอันนี้ก็สิมาเล่าสุดละข้างนั่นยังนี่กี่อันนะก็ช่างนั่งอันมาทับปีกงะทัศยานุงเอาเรื่องสิมังมิงมันทายงั้นดูปีกุยักเต้าตุงิจูเล่าตุกปนิชังกันรู้ทักว่าอีลังอีลุงมาลิชเรื่องสิมังมิงกันต์เอาเรื่องเรื่องทับปีกันอุยักสุดีกูเอาเรื่องเรื่องมิงกันต์อีกันลูกลูกไอ้การุษเราออกสิมาบุ้งไอ้การุษสักไอ้บุ้งไอ้ละมาทำอังกามอังกาเรตุตะอันมาอยากตุเสดเสดไอ้บุ้งปีโกงามกระชังนักโกปีโชกยังเนียงมาโกอันมาอยากตบอุกัดดังมันอุกาวที่จะเป็นเรื่องอะไรก็ยังเงินปีโกงไอ้เอาเรื่องสักยังเนียงกามิโกอีจากูอยากตียังเนียงกามิโกทับปองทุกทุสิ่งอยากลงนี่ก็อยากเตรียมเนี่ยกามิโกแต่สิ่งธรรมะทุมาดูกูกาโร่ก็อยากที่มาอยู่กูกาโร่อันตรแต่สิ่งอยากตั้งอีกโก้ธรรมะกว่าเอาเรื่องก็เตรียมเนี่ยกามิกินกับป่าวนะอีอาชีวิลาอีลาวไปยุ่งมาเรื่องนี้ก็คุปิชุสิทธิ์ลุงอาชีวิลากับป่าวมาปิชุสิมากันลุงอุยักษุลุงกับเปล่าจากบริกรงมีการกามิตากุยาลงมาทุกตัวไม่ปังเนื้อลุนเกรงอุทิญอาคิลุนเอวตากุที่ยังมังตากุยาลุงมียาตาอีจิ nukkaan toksi madaukun ni sunauvain nuriaksaksi juhtuvaru. Innu tuetti ja pangona. Tavu amma upaa ja singmigatikku, tuntijaluksutikku. Tappaa puktuneksi aurun nuna mukaviksi mavaraukunu uutiksunu. Tamakkua tuntijaksi nirikkaujavun. Taimanne sanguntuni uutirinirame. Utimo aturenneng ming magi tamakkua tumegi wogu atoksuri tujaxilere wogu tujaxinere qawe wong atukkanilersuwi kingummo unnurxuni asuila avinnattigu tammaunga suqaimma nunattamiksanungawiunneernerng ming matanna tuttu taaxilerxunilu sisili tanixuni таарсилертиллугу сууйлунгуна уқаллаарпу намутуинна кэниқаттэрэри накитуинна сақтутуиннариақалерпу тамба уқаудэси максангилаанга намутуинна кэниллагутигама намутуинна кэни таматутуссартаку намутуинна кэниқаттэрэри накитуинна сақтутуиннариақалерпу сунаупа тумингиннеқаавиё сивумуқсуруннеэрнинга нуққиллангиалерусинга қаавиннерами уктайма уқасиювиннеқтайманна қаавиммагилаоқсуулиюаалуулаоқсиманманна асуилаақтуппа кингумму талерпиму тамаунга қивиарпума таанналук дунгэнгу таппале уқаарию таппаалунгаақку сиуқаимма нангмайраатэкками кукириаллан кукиутаа аумаақкилларпу кукерлуни таввунга таптан маадан миганну синиккарлунук таппана иттутаарлуну гаавдиллугу ангеқраасигиаранну аавлисарунеерлутиккулли таматса оқаққаавиугалуа имаалиллуни тукту силаасунгангиллунук сули оқаққаавиу камаанигу кисоқангиппагу куугаалугуоқ таманна таппауна натернаалу налаагу таунунга кипигуттикку тариугуоқ таунунга миксаану тамаккуа тамаккуа тасивиартаруйуи аурисакатэрниаатикку чунаава нанисинеартуалу иннали иққарпактара тукту сиаавинерпук таанни чунаавале такуйуннеернерлавук таанна тук то чунао вейқарулит тариалуннертиллугу таисмани таакку аннунале қави убагу иньуи таикква қави маяриннингитанган иқарулибиниалук тақарнертиллугу чунаава маанна таами иқарулиалуву микиттукулу имани итиникатанна туиннакулу куугаалумми тамаани такэрнеру тариу микситтиакулуани итиюалук таақ тасиллаттаапалук аммалу майоққангани таппикани қорлуннеқангиттиарту тасертуараалуану таппикунгангайо қорлуннеқангиттиарту таппиллади майоққарлиунерсиа имана тааллулиаалу тасертуақаллаттиаваани тааннакиартами иқалуқарпу қорлуннеқаяарани тасиаалуану таппикунгангайо таанна ноққаавиусуу иқалулиаалу таанна нананиартавинаалугалуавук туктусингиккунну таввали таввани укиангуйарутилерматигу таакквайлаакингуннаттинни айппактуқалаарнерлутин таакква сингмиуйун умиаққарами киппангмигуу тигиқаутилингми тайманна тигиқаутилиттаалинг чайкко умиаттиаваалуақсималлақалуаариму тигиқаутилиаанни киппаит умиаттаагаани қайериакулунгмилли тин айнаунгиннерсаави униккуа таама тикиппагунниллааннуккивуниккуа пиуйулуккаан умиагааннуулаарсимаю таамааттуми умиақарами айбоннерлутин таппоқаутиллугу хаа парсиартаруйунниэртувини такэрнагуун илак амиаккугиатин такуксиаукаллерлутин айяуйунниэртувини таанна иттунгат нангиаалернерма ангуилиаанну таайманнаарсалернерпуникква таакку атаатагалу қиваа пиллу имаруитторлу ангуилиааннуклу таакку ангуилиааннук тааналуунни паилуни тааккунанга илангини упактаауннани илаа исиматаауйуалууннерма таппали tiwa piu rauk tuk pisu ke aku masih jua rung matau bana kikit tau keng ni cukup ta mau nga makunung ait turing meun apa jang meun ni ya ta mau nga pisu ke aku masih jua rung man inung nu ni ya pisu ke aku marang man apa ni akit tin ni nyuna de kang ni matau nga inung nu pisu ke aku marang man kai si mayu dain na aku marik pikati ni yak tengah kai si mayu Tabbane. Asyik lang time out laksud. Kecik tak kurung macam si mana kok punya agung me uksud me kima ada uksi mana kami. Tapi kung asyik pun pisu uksud cewa kami me kima kau ni tuaru kami. Ia ame aku takkan naik kalau aksud ni. Nung kima uksud cewa yang ni tu. Kabari tapung isibung ni kami tangit tong naksutin tang ma kami tangit to kami yung ikwang okko na aksila aksin mayo kabari siyo ka aksin mutay ka ni tayin na ito alo na aksin mayo kalutti abin ni alo tayin na amakraan nung may nuriya ka lang nang ni kami tirigan ni akasuk si madlo ni awd la aksin mayo takanunga Nyo si matitlong ikingo kakalwa akso na kita po nga itlong ano titin na kami. Tikito araw na po itlong ano. Tapa nila itlong ang nilak titlong aso ila ak titin na akso din. Tapa na titin na me. Sinila ako na akso din do kaya ang ikwa tapi kung akang itlimin no siyo ka akso mayo no tapa nga. Si aga kang itlimin yun no. Namudata ikalong no kahe. Tapau nga kangit liming niwa usin na pahakakwa. Dahil si makadlut yan. Tapari tapi kung nga uting maging kangit lang niwa nunamin niwa nila. Tapi kung nga uting maging taan na kayuwa piwrawak tuk tamau nga idluling miyo nun usiyaw sige ang naksune. Taan na inuyaw rawak tuk ukuti naksune yung nunatin nun. Nyutani nyekini pikangit tuwini unna kami igunang ni ayrang ni naksak suri tikilawak si mang mating ilag dahit kuwak suri tiking isung akitugin kasang naurawak si mayok dahin na natyik tuwarong man goong dahin maanguyaw du tikilawak si mayaka goong dahin man na piklik kaang na nga dahin masutla ako tuwini naka dahin na kanimbang mugu kaniyo kusip tuwini unna kami goong piklik asaw tigin na paka Tai macam aku sih magung, tapi tan agjang nak suni kejuapin, tamau nga kia ni kia kan agjak tapi nginga, tamau nga apa jang niu, tan dari inyo yau, tan aku malik tikiu tiba, uku tiba nak ikik suni tu, tapi isak sih mati juta, iga rang waktu kasak pun. Ina nga dito nga rin. Igarang mo akto ka kami dahil na ang wilyan niyo ukaslak po. Ama kong ikutigong, ikwa kong idlok to atawang nga miksanin, kimik palok to araw walat silang mata. Ama kong ikutigong dahil mo na ukaslak. Tapos sikit to araw dahil na inuoyak. Ayawang ming nakikiklunin. Nakikitalog iba atigong lang. Tapi tikilah aksi mana tujuin tikit tu kasungga kami tikit kata si warung mata kima garu teruip warung negami. Tapi lah kama nga tanya tuji yak tuk tahu yang nang minyak lo. Tapi inuk tanya apa ni nung nadi arung usia orang nung ribuk kama nga nang minyak tapi ukak tahu yak tu nang meyong. Tapi si maya mening, kau si maya mening, wakar tengah bina nang minyak tapi Ukak kita ayak tulang nang niyo, inung muta mao nga akto kayaw na niyo. Tapari, siwakay matakwa, ituk si akto ako ilagiga na itapaw kami. Tayo na tao, ituk si akto ako, nga tusaw marakta ka, nuriyabin niyong agok, sunawa. Ningiyo kuro, katlo kuro rao si mayok tanya, ningiyo kuro, mikito kuro, ningiyo kuro. Tayo suma, katalimin na. Anana wini kuru ke kok tangan. Ila, anana wini kuru. tavali a tavali tena ningi kuru tu sangde kami chokai ma nuna ri ma garu tu sangami unnuk tu kudab tikita kami tu sangami abani aru lu nuna kaksuta unga hitak to rungme tang ma ya kaktum e man su yakang ni lu tang ma ya le aru tu ma ke muksikut Tain na kurukau pengung ni aku minta ba aku ni gusuri kau tingin kami kadu kuruk tain na tak kuah yang ni sahui waru ni. Aba mukul yang ni kami di pang nak orang nak kami di yang ni nang tapi tu sesak tu umuk tu aku kutu sesak tu. Pang na singwa pinya ku tak tak karung minta ba ini kan ya siu. Asu ida pang nang ni kami minta ba orang nak tu. Tujuh siu uat tinik. Tabari pigaminga tangma reaksago tai suminga kulung ilira sulung ngaming tab pikanga abba jami tai kunga kikirtau kunnun imana suyakang idugu tangma reyaru usikak lugu tangma reyaru tangma to akang kasak pasak tuklon nen tai kunga ingikain na siyubina arwe tai suminga kadlu kulung ming ilira sulung ngaming tangma reaksang ilira sulung ngaming Tikira si waro booking berik ang diamond na krimagaro pero yung tuwalo na kami at ako tikong yaro kung tikira kapag di kami tikit tuwalo ko aswila tapos nili tapa agok tao luta usiliw jaw bukod tamang nga in abad jamon out lako ti jaw luta usiliw jaw bukod tamang nga jaw si waro tapos Ningau gilak tam ni sunau ba ningau letak sunau ba tai sumane jek sungari ubang kadut tiak lo tanya itu aru lau tu kadut tiak tahu ngi tahu si aru sang nang mat ming mat luki angin na I angin na unuk tu kul ingi kakati gila but sukui gila meja ka tahu ngi kakatau sereng nang miga mika inai tai mana sidak tiak suna ingi kaduta Uklok zeta kuksia walu kuti. Apik siwaya tlalik panga tae sima. Kalutia binyalo, uklok zanin. Iman makuninga, nao tuktuk zuin, nao kutuk zuin. Tamakuninga, nao ksakiatia, tamakuninga apik siwaya tlalik panga. Siwokaima tamakuninga lo kao zimasang nanga, o kao tlalik panga. Tamakuninga go, kau utsak sangit kuma ini kuruk juga kalau tuin nyau nek punga kau dalam kuah kau di macam tu waktu utsak nasi sangit kesila metu time macam sangat aku tidak tapi sih mau dia tu dah sih makan tu kuru iklu meu tiu ring manga kanimak yoru gamai tak Piyong nireti ang ito ni Aluga Makai. Ukaw jaw rao si Mayunga. Kile kuiti sa arilo ang ni Arunning. Kawin saktaw ni Kama. Puwaw yakto aro yung agok timiga. Timiga gok, puwaw yakto aro gok. Ikabiri yu aro ko kama gok. Dahil man ukaw si rao si Mayunga. Ikabiri yu aro yung agok. Dan ikhlas tuang dok tu apa jami kata orang masukai sama orang isibu dek paul ni ikhlas tuang dan ila tak kuyak itu dok si matu ko isibu ni ngaku dan unik tak sekar orang ni kemukai cina tak tu tak kuyak itu ko tiaru kita dok si maya ka aku nang mukai muksik ku tiki kata orang itu dan tak kuyak itu ko tiaru kita dok ikhlas tuang kan ikhlas tuang iya aku ikhlas tuang dok kau berdok si matu ni Tai cuma upakaktaribanga. Tai mana kawi segari kata kuninga inurisak simak duninga lu. Tai cuma kama gidak cuma gibanga. Tapi piyum ni urusi kama. Tai cuma go katukuru ubin nak syari dah cuma nak panga. Tai cuma katukuru. Kini syari duninga lu. Imana Uyuk tu mati suning aluilak. Tapi mana nak jadi tiada kerja, tapi nak ibang ada cuma. tapi pium nak pergi ke Malang. Ila kau cuma ni kiki taka utlek seriak tuar orang semua kerja kama. Kau cuma ni kau tuar orang utap ini aku dia orang sudah silat dia wahai nukul ni silat dia aku ni ingat kau tu mana kau ni kau sudah tu. Ini tapi kau mana utlek seriak orang semua kerja kama. Kimi apa juga aku yang sulit kau mana utlek seriak kau mana tuar orang mana. Nak tahu mesti usik tunga udah saya rasa si makan doa kami ini nanti amari uni aksi si kau tunga dah si makan sang nama udah ada tengah tak doa tidur tuninga ikitit tuninga ikitit naminga ukak tuk tay ma udah saya baca tabungan ninga udah tengah dah si munga isi gaya tunga ukak tuk udah saya email itu ni umat yang itu keluarga doa kami umat yang itu keluarga doa kami ini iman nai aksi mang. Tapung si pemudi yang dari time kena cari yang kat lekurung. Tapi teman naoh yang time upeng nak siang yang ningau kuno ada dok si magama isi gaya kuno. Naja kita dok tak time nak kita nuri agi dok magu naja kita abis nak time. Tapi kuno ada dok si magunga naoh yari yang ni asih utap paunga. Nawi hari ni orang mesti tak guna ni ilau si lauk si macam. Tapi mak ilang tak kan ni ayung ayung aku tu kuruk kuda seneng kiki tak ada apa si mak kini ngan ni tu kiki tak kau ni tapi mak kagarung ni ada kuda kanu ilu kagarung ayung aku kuda sunau bawang mat ikut ukur ayung aku kuda sunau bawang mat seneng gua lauk si macam. Senang wak tak sih udah baca tuga, ayu tuga ngah. Senang warok si magama ayu warok sunga ayu anjo koi yuk saun ngingi keluak pungan. Senang wak tak benda. Tapi dia kau tu jauh jauh si magama tanya nak saya pikut tinggu agak tak ada agade. Nak saya raku jauh sini kalun anu agatau yang ni koma. Tanya di tapa. Ningau kuno asyik dah ilau sih agama, tapi nesanang warok taka ayving warde abenaga tuhang nak seri lauksi magaku. Bekuding warian juga taka luaran yang minak senang waru. Tapi asyik dah nau yari aku kerja, si muri lauksi mugu tapang nau yar. Ningau kuno kimi kaya aksun. Tapi si muri nanti ni out lagi yaru lauksi di tapang nau yari aksun. Tapau ngati ya lauk sudin. Tapi kung nao ya anu tikilak suda. Niubiru yaktu inyong niubiru yaktu kadang manukak suda si kumutaw nunga si jau sangan. Ningaw ka di tahan na isi gaituk sinabu uang naksang ni. Niubiru niubukak taktu winang uang naksang na. Iman naik kuat makoi dekat ngawi rauk si mang mata ni yak silu, uang nak silu. Taik ku uang nak silu, mana temu kuat ni waktu kita bertemu temu kuat ngurau pupuk taik ku uang nak silu. Ni yak silu taik ku asyik itu ni kita iman nak sang nangman. Tapi ni yak sang ni ada tu kadang main yang minyak udak kita sedih. Cuma betah betah kait tu ni asyiklah. Apa tu kami tapi okak sini, kucing tanya nuri apa ni ngan, itu yang ni ngan rak tengah nau ya ada rak sini tapi kunga sibuk muka rak sini, itu yang ni tu benda, utau nuri apa ni ngan tanya, kat tu kan, itu yang ni rak tahu yang kusat sana kau, tapi kan nau ya ni, tapi kan itu rak tahu rak tuk tetapa, itu rak tahu rak mana. Ilew tahu ni orang mana yang kampung ikhlas waktu an waktu tak ini lekut ini tabar ilew tahu lah waktu ni tanya iman tanya nak lihat sung ni ama iman ilung setiak sunga nak lihat sung ni siul lepa ikhni kurungan aksi orang nak dijaga aksi mereka anak-anak kita mesti ini jauh terlalu. Nak lihat lagi banyak aksuar, tapi mana lagi macam tu? Tapi ilak tu, senang gua lawak mak, tan ayam gua tu, อาชีวิตาทุนคุณยีดาเขายาวเราสมองอาชีวิตาทุนยาวเลยครับแต่สมองไม่ตกเลยกูคิดถึงฉันอีกตอนลุงนิ่งเอามาอีสิ่งเจ้ากูคิดถึงฉันอีกคนนึงอ่ะตัวที่จูมิงใจดีแล้วก็งิดจูกลุงพี่วิจารุงกูคิดถึงพี่วิจารุงสมองกูอักษรนักกูวิญญาณกูรักสมองนี่ตากมีคิดจูปัลวันยงมาดูน้ำมาเรียนยงอีกลูกใจดีแล้วก็งิดจูกลุงพี่วิจารุงสมัครสักพักกูคิดถึงทาวินิกลูกกูเที่ยวที่เราสมัครสักคนตัวอาทิตย์มันแต่สมัครอยู่ช่วงนั้นก็เที่ยวตัวเราดูที่ตัวอาทิตย์มิชุนเอาปะอีกคนหนึ่งหาช่วงนั้นก็เราสมัครมาจากขั้วตันนี่อุณหภูมิกูรัวตอนขั้วตันนี่ช่วงภูมิกูก็เราสมัครมาจากถ้ามังมีองค์จูกันว่าอีหลังเอาปักตุกุลงนี่กูรัวแต่กูว่าขั้วตันกุลงนี่ภูมิกูก็ตัวเองชีวิตนักตุกุลดูดิฉันยิ่งฉันยกลำบากกุลกูรังมาตากขุกยานุงใจกว่าฉันยานุกุลดาวสิมังมาตานักตุกนักกุลดูดิจูช่วยดูดาวรังจ้าวใจกว่าสิมังกันยิ่งขักตะกุลวินท้ายมาสุดที่กิบปะหุ่นนี่สักบุปผิวดาวสิมายานุงที่กิบปะหุ่นนี่สักบุสุดท้ายมากินงกดูกิบตะกันใจกว่าทั้งวันท้ายคุณงาดูสุนักตากลุงกูคิดถึงฉันอีกตัวก็มาถ้าสมองอะไรแต่ว่านี่เป็นตัวอุจจาระก็ช่วงนั้นก็ตาเราขึ้นมาก็มาไอ้บิงว่ากูรู้อาชีพด่าตุนี่ก็กูช่วงนั้นก็ตาเราขึ้นมาบุงก็พงมิงอิจวิตกูรู้มิงแต่กูอิมันน์พงอิจวิตกูรู้แต่ยังนี่มาคุณงั้นกูรู้อิจวิตกูรู้เองแต่มันน่ะแต่ยังกูรู้รู้ถึงแต่มากกว่าพงกูรู้ไม่คิดจุ้งคือแต่มันก็จุดดูการยานุชุนักตากลุงอรุอิลุยชุนชุนักขึ้นนี่กันนักตารุกิจุนิงอรุนิงามคิสุคิสุตาอัมมารุใครคุยเอาอยู่อรุกามาดิทับบะวางนักสังนีทับปีกันใครคุยเอาอยู่อรุกามาทับบะอาคับเปียนักสิดาวสิมัตสักใครคุยเอาอยู่อรุกามานี่วิคุยเอาอยู่อรุกามากัดตั้งอ่ะได้ไหมอาตาตะกุงวางนักสังนีอุตังมาแทนนะที่วักซิกะทับปีกันก็ทับนิ้วขยับสักส่วนหนึ่งลีกามาว่ากันดังอากิลิสักตาขยับรักสุนทับปีกันมันวางนักสังอากิลิสักตาเรียกสิมากิบุงอะไรปีมายันนิปีวักสุงอะไรปีมายะอินังปีมายะข้าวดอกอารุงอินุงอะไรมาหนันนิดลีอันดูกักตาสุงอะไรมาสุนักักตาสุงอะไรมาลูกปุ๊กเตยกตาสุงอะไรมาลูกไอ้มาเจอเราสิครับตั้งบริอุตักสุดะอุตักสุดะอุตักปัญญาเนี่ยสุดักสุดะตั้งมาองนักบังอุตักตัวรู้รักสุดะมาจากน้าวยาเรียกสิมาลูรักสุดะอุตักใครวารู้รักสุดะตั้งปีกงนักบังหิบมุกกระรู้รักสุดะนิ่งเอาเวตาเนี่ยกิจสิรักตัวรู้มาแต่ในสิ่งไอ้จงนกกาขี้ดอกสิมาเกิดตากูมังกูนุรียาเกก็จงอะไรถ้าคุณตัวคุณเองที่มักที่ขัดกิจลุติโกแต่ก็สิบุดิ่งอาทิตย์นี้นั่นได้อารมณ์ถ้าคุกเช้าลุติถ้าคุกเช้าอยู่อารมณ์ลุติแต่ก็ที่กิสิมันนั่นที่กุโรทับวันนี้นกขัดตัวร้องไม่กัดถ้าคุกเช้าเสบียงกุโรอักษริตใจมันน่าอุ้งว่าที่กิจลุติอันนี้คำมิงว่าอุตรักตัวร้องทับวันนี้ที่ทับวันอีกลูกอักษรตาปุ่มที่มิกซิโอคายมาอาพุทธิมีอีกตัวก็คืออินยิงอินยังไงเนรุงมาตานนั่นเองเอาก็ที่กุศิมันนั่นที่กุศลุงเนรคุณิลุงเนี่ยอินยังไงเนรุงมันทิมมิงอีกตัวก็บุงอายุอารูรักสุดิเนี่ยคือใครก็ตักสุดิจโตตัวก็ตัวอารูรังมาตาทับบันิลุงนุนนักไงเนรุงสุดะทุบกัดสับปิลาวกุรักสุดะอีละทุบกัดสุดะสุดิทับบันิอันนี้กุนนักสิกามินิงเอาก็ใจมันเป็นยุ่งนั่งอีกแล้วอักษรนี่พิสุกจะกลัวมันอุกูใจตะเกียนี่อิลวานี่เอาเลยอักษรนี่ตะกันนู่นนั่นอักรัวตะกังมันนัดจิ้งนัดกระดาวตะกันนู่นมาเจอปิจิอักรัวอักรัวตะกังมิงมันตะกี้ก็รู้อุกูดาวอิลวานี่อักรัวกันนักดาวนัดทิ้งอักรัวก็ตะกุกเสียวอารุคลุนี่ดาวก็ทับบรินิ่งเอาตะเกียนี่เอาเลยสักสุนิท้ายมาทุกสุดสักปุ๊บอะไรอันไหนกูชอบอะไรก็เจ๊อาชีวิตอะไรอันไหนกูชอบสุด сүйүгбиуна иккарваарун мигисерсиситлаппун куу максималлуниук сукуурисимава иттиаллалаарпуна иссисияалуа иккарваалу илууваалу кувенижуаалу арианайлаарсималларпу таввари тайна пихан амаруаликулу кумангаа эрникулуа таанна силаттиаваалераанга писуюкатигеқаттаракку ақиккилиаалуумман кукиутиттиариаалуклунгалу ақиккиқасуқатталеқанну тайманна таввани уллитсууманикуму қиммиқалаорсимайугун ақиккиннун ақиккииннарну қиммиқалаорсимайугу тайман қиммигун ақиккииннарилиаорсимангмата кумангаутту таатсима қиммиги қиммериаатарулуксуне нингаугалу амма қиммериангмиюаалуугалуа қиммиартуаалуугами унуққуруаалу итуқуюаалуунгмата наингиннарни қиммиги амиаккулаорсимаю қиммикитсукулуулерлуни наингиннаулерлут таввали писугуннарсилерами писугуннарсиарсулерлуни тайманна ақиккиқатта ақиккиқасуппаклут инуулунгалаппа писуюсиааллангмигама укалертуаалуугамали таппа укалериорлунга аалианаилаарсималлаппу аксуаалу алианаигусулаарсималлаппунга укалериоккуаалуугама накваамми тасиаалумми таппаани наппаангунеқартауйумми таппанали таппа аутлаарлута нингаауга писугуннарсиа лерами писугали писугунна писукатасиюаалуугамилаа пикамаанго писугаяарлуулернерами туккуттуаалуумман сунаавва увагуктаа амаруаалиг писиюксималаарму ангиқарлуну кумангаутаатсима укаалуллерпаама нингаа нингаагуу пингасуаалуунлин ахикиртуаарлуумман аадеа када усиуммалу ахикиртуаагаалунгуа питту
1: Nello taima aula yeyoke yoka.
2: Tanna nipitukak, November 21, 1989, ngutilugunilitito. Karo simayokan. Tekangani, tusaksao katarakluni. Temari, ikbiyajung miyumit, unikakto kaktilugu. Тусаанеалермигаттаақанок атужорсимаяминикку никкаартиллугу тунгасуктиллаву таанна Андрю уйукрук пиарчуммиута
3: эмелек баангатсули таунангат пилертаарилаганит наалаптитауне апта аамна Андрю уйукрук тавани иппиарунмиутақ уккусинмиутаунгиттоқ пиангмодэр тааннаттаанукарлерпаангуиттаммааг таканани иммакаангайуллерпаангерлаккуммаагтортаарулакану киаккаагиттиалунгиннапку эмауйукрук таанна уннук алиярманиккунит кааттарлуули тусаалаарне аптиго
4: э тем биярнаалагама инуулаартималлернерама тамаани тунулуутими Идиуардуста дабаали таатсиарни инууникуннерама найти саатиу диллугу фуангу диллугу инуулаарсиманнерама таманна аавини таалаа уникаартау диллугу кисяани тукисилаарсимаакку инуунерилаартара таммаа аавимангисанни Unikkaartaunerum kisiaani inuuninni tavvani nuunammi. Tamaani tunnulusungmeutillariuunga. Suri tamanna nuunagivaa tunnulusung. Tapitsuku tamanna taijausungumma tunnulusungtimi. Ikpiaartumilang tamanna ikpiaartumumeutauunga. Taimari. Инуулаарлунга пингуорсаваллиараяарама каавимангиллунга сули каавилиллиарсимагуга такулерлунгалу tawangan junau ba agumin aksuda kimidlo bidlo padlalo rin ang nagayak tama aniyumin ukumi aksuda nga imik paksunga tayo na kawiji judigidigo tayo na bidaw si masama junau ba Takut dia agak juga sama. Karena ini orang yang tak kau ingat tiap tara. Tapi timuk si siapa? Tak kau nak timuk si nyun ikut juga. Kimmer ya betak Uni aksi tersebut amma aja tak kuyar kuyar si mengubah kesunawa kebetulan memang nak kang tak ujar macam itu aja tu mah. Amir min tiup ada aksi maju min. Tama hari jauh apa tu mah tak kuyar aksi mengubah memang nak kawin dia aksi mengubah. Kabinet ni juga kawin itu aja tu. Sunawa itu kabinet ni juga ni. Bisuk tuar uni aksi ringdo, angu ringta aku makbud duri, angu ringja aktaru, nukak semenik pekat aksi ni, umur aku kudainya, nukak sih ada ini ibara, tapi tu dik paksunu, tak makaru angat tak, iman ikumai takur aksi menanga. Ayok sang niku nung madika, ayok sang niku sinabay ko ang tayman ni jambu nga imang mo nunam mo pijok to ang uyuwining tayman nakawiliak si masakama ang manapuntung ako kunamit siya kad yung makawili may unikadlo dahil unika ako naligidlo Amma dapa kawin sige mga sikumitun tang maksima yun. Taman na yung sa yung araksuri taman na ukiw ilangani. Tiga rigak tamang ng manatang may ilaw si madlunga maharaktum ni sumlaobba. Nuna dia tinggal nanti tinggal ni dah kejar. Nanti semula baik kau nanti cumi. Tapi kau nak mana aku tinggal nanti. Kini aku kau ini aku semai juga semula baik kau tinggal nak mana ini naik ngada aku semai juga sih berdekat. Tapi mana kau ini aku semai juga. Tapi nak aku tinggal tak. Iman kicokan orang dengan nama amma sama kawin serak ibu mak kicokan tiang orang dengan nama kerungut tadi ibu tak kau uyu nak jaga tuh semua baik tu nak cakap banyak orang yang mata ibu tak kau dengan ubu kata nak kau memangnya. Tapi mana kau jauh sih mak ibu, aku tu jauh tak katanya. Amma dapa, tapi ibu tuan tak kurang semua. Amma dapa kau jauh tak katanya ibu mak, kira lu kuda mana si jami, kira lu garwi, semua sih ibu mak, udah mak tua orang muda. Si kuming, tamang uyak ti ko yawa anun ng abad ni ko yawa baksuma, taku yung mabakarwa kajuma, tusayo araw baksuma anak tuwi bar anak sa katapari tiyo araw, kaya nukagong ko magtatok si tayo yung makawil idluma, amarab. Tapi mana kawin mak ilah kunjung kicu kawin mengilah tiada dua kawin kalah besar semua. Sekarang saya belum mencari cuma tukutiyuni, tukutiyu. Kalurami. Nunaru naman na takutiyak suko. Sunapay ko takana ni kagang pati atin ni tukutiyak si manang mata. Ang natakwa bisog to unusak kung taksi ako lor at sinyo. Awlak pala yung anayak sa mga Sunapay ko tukutiyak ang mga nang marisyo ko siya ang nagawa. Tapa, tukutiyak kawi itak mo nga. Kukira ako malagtukang man. Kukira ka lang nang masatay si manin. Ang mataba, saan na kami may minitiyakad yung kapesong ni Mukisan, kami na katang na kami, kami may minitiyakad yung. Ang mataba, kami ka alawin sa kami mga namungaw na pagkakawin niya ko. Katawin min, kiyong min, kisikto arulo ni. Kito araw na kami yo, kito araw na kata, nito yung araw kami ito. Sunapaw ko kanyaro kang magtaktok nung aksunak siya ura ng mata. Nagkatawang wangit siya makikluma. Kito araw doon eh, sila kito araw doon eh. Dahil makawin mayroon na kanyuma. Ang matapakawin siya na kanyuma. Mesti mereka yang ada tu, mesti mereka itu tu jaksu atinga, semua berdaya ni. So tadi orang orang tu korup pakat, semua mereka angkat kau tinggi aku kerat tu, tapi mana kau hilang? Orang yang dah orang tu tanya, apa, uang? Kapan ni pare sini jaga kat pare sini lo tak kuyak yang tu, so sebab ni kau muka piar bilang cakap kiri, aku muka pakai tak tak kurang akal dalam jari pare sikit ni, amal apa kau bilang lagi muka takkan ni sana kau ni, namu orang kau bilang lo semua apa sana kau, urus yang na kaya kami. Kayang menyo kau dunia panggung takkan orang rusik jamah hidup ni agak sulit kaya ni taman lah. Nipinga tu sakti aku ini kau tinggi tu. Wahai, sudah banyak abis waktu. Pinga sudah kena nampak sakti aku rutu hidup tua ni. Iji kita tak kudu lupa. Pauk sih kami gini, apa kami gini, nyawrik sih. Nau kat cara tu ni gini, takkan bukit tu kalau nak sudi ini kaya nak sudi. Semua baik kat toko cara ini makin. Umiak nak orang mai pun tuar, kali tuar ini nak tahu mana sama orang, tahu yang toko tahu sama. Aktau yang lucu macam ni, ika juara orang studi ikut maksudin, ni juara orang mending mana, tapi muka tak kuyak tu kan? Tapi hari cakap orang mama kena ku, karuan ni itu siapa mana? Ni kalau macam ni kau tu kan? Mama kena ku, tapi macam orang si mama tu mana? Kau yang ngaji jahat tak sibuk lepas mencuci sibuk rumah. Tanya aku di jahat ada tanggul ramen. Nuri aku jahat dengan tanya aku wajar dulu ni. Ada cakap tanya ada kucing ramen. Anak nama. Ada-ada. Tanya ni, angudigiyaqtama ananga mamatchiyanguraqman taamanna qaviliyaqsuun angudigiyaqtama taanna ataatanga kanayuuraqsuune taakqa qaviluu taamanna ataqartu taama ungatikkinnaarum tut nalullungalu tutaamangillungalu taakqa kanayu ataatanginni tabungatchiyaqulu miñaqama angayuqqaama taakqa angayuqqaaqajaqtugi tabba tamaani tununeuttimiinnatta tappaari kangittinni аммат қавиттиарнаа имна кангиттинни джуситтинни маунатчаарли кисаани соққуиттиаерлуг кангиттинни иттуни қавилиарси маюн хиггаваардуни таппикани иқалуэду паауммата иқаллеқиваарумата сабутни кабуқпаароқаттармата инуиаяруйарпаалуи аммале камутиниқавимангитсиарлугай сули сорусиулин нуссунаа абидиллу камутиаруи такиюар такукларивак сорусиулуарникум сунааппай кутакиюартуксиамгиттуугалаа умугали такигилиарсимаякка такунгали саагааллертугалу камутиинни икимаюцаақаттиларуарлунга таагани соқутиуққаннилуарлунга соққуитимуиллунга соққуисулитааннерлунгалу қаммутиаруни такиюаруни такулаорсимаюнга такиюартуксаалаунгитсууалаат таамаалаорсималлеқпунга саббақаммути қаммутисилаарлуни ааруллаарума атталермигатта тааманна иққумааннерлунга таммаартартам қаавиималлугу сикуиннерма тамаани мунатаартули маалуттуаалуи таичимангалилли аггумингаарутиттини имантаалуннер саммариулерлунга маалуттуаалуи имани сеқинеқангиккаваартиллугу сунааппайкуа илияқангилуарникуму маалуртуаалуи уллаақкууйуулақаллақпарлули натсерми натсертоқарсиманнераагами аммалу маалуреарсималаорлути ангеққараагами уйуулақаллақпарлули табба аммат уйуулейуни қаавиқаттарумигама таббунга уйуртуаарсуммиуйун таббунгаармигама илигилэрмигакки тамуагами таббунга туниллуниуппи каммилу кай аммалуртисималлути натэрми нагерлути уйуртук киккармагаақпаллулиллу саарнииннаарле чаунинги тамаккуат тамаджа туулваасер аагами киттериисо киттериппарнермата таиккуа киккахуруара таамаажи мохтуна киккармакаарлуни амматаба таамани нэкэкатсиагтсуми таана киккармакаартаоққавио тикитаагами тунисеққаажуму амма ахигиллуни киккармакаа киккам чунаав киккэрмакаасивууннэрмата тааккуа сивулэппу тааманнекаавиаорсималлэрну тавва тааманнекаавиималаарлунга тааканилаарлула чунаав митсималлимваармигатта митсималлимилаарлула уунга иппиарлуммун умеарлутиамми аджартаарлута сулитабба иманна Ugiwdaglangmit. Sakkuwdlangmit igiwsilaaqsimangit tuma. Tabunga imanaqaawimayuaataawtu innasiyuaaruunga. Sinik sininnaqatappatuurerluna.